0: 25 বছর পর এটা হবে বিশ্বের সবচেয়ে সুন্দর একটা জায়গা।
1: আরো বেশি বেশি গাছ লাগাই যাতে আমরা আমাদের ছেলে মেয়েদের যেন ঝুঁকির মুখে না পড়তে হয়।
2: আমরা যে টার্গেট নিছি 2050 সালে আশা করা যায় আমাদের উপকূল এলাকা সবুজ বৃষ্টিবনী হিসেবে গড়ে উঠবে।
3: My hope for Bangladesh in 2050 is that coastal communities and ecosystems are more effectively adapted, better protected, and increasingly resilient.

0: আমি মোহাম্মদ আব্দুল্লাহ, আমি কক্সবাজার কলাতলিতে থাকি। আমি আমার বয়স হচ্ছে 17 বছর, আমি কক্সবাজারের সন্তান। আমি সার্ফিং করতে খুবই ভালোবাসি, সমুদ্রের ঢেউ বাতাস আমার কাছে অনেক প্রিয়।
1: Mohammed Abdullah started surfing at the age of 9. Cox's Bazar, where he grew up, is one of the world's longest beaches. From childhood, he's had a deep connection with the sea.
0: এই সমুদ্র হচ্ছে আমার আবেগ এক ধরনের। আমি সমুদ্রকে অনেক ভালোবাসি। আমার মন খারাপ থাকলে আমি সমুদ্রে চলে আসি।
1: Abdullah doesn't just surf as a hobby. He also works as a volunteer lifeguard on the beach.
0: আমি সার্ফিং এর পাশাপাশি লাইফ সেভিং লাইফগার্ড নামে একটা বাংলাদেশে আছে প্রজেক্ট, ওই প্রজেক্টের পাশাপাশি আমি ভলান্টিয়ারি কাজ করি, লাইফ সেভিং এর সাথে যুক্ত আছি।
1: The waves of the sea, which were his playground, have also shown Abdullah their terrifying side.
0: আগে এই বিচটা ছিল আরো প্রায় 1 কিলোমিটার দূরে, সো এখন জাউগাছগুলো সব চলে গেছে, ভাঙে গেছে, পানি এখন অনেক কিনারায় চলে আসছে। এই বিচটা অনেক বন্যার কারণে অনেকভাবে ভেঙে গেছে।
1: Abdullah learned surfing from Saifullah Sifat. 37-year-old Sifat has witnessed the drastic changes in the beach and the local hills over the past decades.
2: So, এই পাহাড়গুলার সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে। কারণ হচ্ছে এই যে প্রতি বছর অনেক বেশি বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক ঝড় হচ্ছে, এই পাহাড়গুলাতে আস্তে আস্তে আস্তে ভাঙ্গন হচ্ছে। একটু ভাঙ্গন হলে পরবর্তী বছর এটা আরও বড় করে ভেঙে পড়ে। সে আসলে আমরা যে আর দেখেছিলাম যে সৌন্দর্যটা দেখেছি এটা এখন নাই। তোমরা যখন বড় হবা তখন হয়তো এই পাহাড়গুলো যদি এখন থেকে যদি এখানে প্রাকৃতিকভাবে এটার যত্ন নেওয়া না হয়, অনেক বেশি গাছ লাগানো না হয়, তাহলে মনে হয় আগামী 10-15 বছর পরে এই সৌন্দর্যটা আরও নষ্ট হয়ে যাবে। ছোটোবেলায় অনেক উঁচা উঁচা বালির ডিবি ছিল, তারপরে অনেক ঝাউ গাছ ছিল, তারপরে সাগরলতা ছিল, যা এখন অনেকটাই বিলুপ্তির পথে। এর কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে সাগর অনেকটা ক্লোজ হয়ে গিয়েছে। সাগর আগে দূরে ছিল, এখন অনেক কাছে চলে আসছে। অনেক কমিউনিটি বাস করতো সাগরের পারে, এখন ওই কমিউনিটিগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে।
1: At least one cyclone hits Bangladesh every year. Recently, this frequency has increased. In the past 5 years, 16 cyclones have struck the coast of Bangladesh. Heavy rainfall causes landslides. Local newspapers have reported at least 27 deaths due to landslides this season.
0: যেভাবে ঘূর্ণিঝড় হচ্ছে, পাহাড় ধস হচ্ছে, এটাতে আমরা অনেক ভয় আছি। অন্য বীচগুলোর মতো এই বীচটাও এরকম প্ল্যান হয়ে যাচ্ছে। এই বীচের মধ্যে অন্য বীচগুলো হয়ে যাবে সামনে।
1: Abdullah knows that it's not just natural disasters, but people cutting down hills and trees that are putting the local environment at risk.
0: So, আমরা বেশি বেশি করে গাছ রোপণ করব, আমাদের বীচ রক্ষা করার চেষ্টা করব সবাই।

0: About 300 kilometers away, near the world's largest mangrove forest, the Sundarbans, lies Rabea Sultana's home in Shamlagar, Shatkhira.
1: আমার নাম রাবেয়া সুলতানা। আমি একজন ভাঙন এলাকার বাসিন্দা।
0: Bangladesh's coastline stretches over 700 kilometers. The geography often differs, but the erosion of coastal rivers here is also severe.
1: সবচেয়ে আমাদের ঝড়ে ক্ষতি হয়েছে আইলায়। আইলায় আমাদের ঘরবাড়ি সব ভেঙে নদীতে ভাসিয়ে নিয়ে গেছে। আমাদের কোনো ঘরবাড়ি ছিল না। পাকা ঘরবাড়িও অনেক আছে ফেটে গিয়েছে। ওয়াল সব ফেটে গেছে পানির চাপে। আর কাঁচা ঘরবাড়ি তো মোটেই ছিল না। সব নদী আর নদী ছিল।
0: In 2009, Cyclone Ayelet changed everything. Sultana realized something had to be done.
1: আমরা মহিলারা এক জায়গায় হয়ে একটা সিদ্ধান্ত করলাম যে এই কি করা যায়, কিভাবে আমাদের এই বাদ প্রতিরোধ করা যায়। তখন আমরা বার্ষিকীর একটা এনজিওর সাথে যোগাযোগ করলাম। তখন ওরা হচ্ছে গিয়ে আমরা সবাই একটু পরামর্শ করলাম যে যদি আমরা রাস্তার কানে গাছ লাগাই তাহলে তো বারবার দুর্যোগ আসলে আমরা কিছুটা বাঁচতে পারব। বার্ষিক আমাদের এই ঘেরা আর এই জাল দিছিল, তাইতে ঘেরা দিছি। আর আমরা মহিলারা এই বিচি সংগ্রহ করে কেওড়া বাইন বলে এই বিচিগুলো আমরা এই জায়গায় 6,000 বিচি ছড়াই। ছড়ানোর পরে এই ছোটো ছোটো চারা বেরিয়েছে, এইগুলো আমরা নারীরা দেখাশুনো করি সেইভাবে এই রাখেছি।
0: In recent years, mangrove afforestation has gained popularity in this region.
1: এই বনান লাগাচ্ছে, ধরেন ভেড়িবাতে যদি একটা গাছ থাকে তাহলে আমাদের ভেড়িবাতটা ভাঙার লগে ক্ষয়ক্ষতি কম থাকে। যদি পাঁচটা গাছ থাকে তা সেগড়ে মাটি আটকাই রাখে, যার কারণে মাটি ধুয়ে যেতে পারে না। তার জন্যে আমরা হলো গাছ লাগাচ্ছি যাতে মাটিটা ধরে রাখতে পারে।
0: The Forest Department also involves locals in the process.
2: আমি মোহাম্মদ আউসাফুর রহমান, উপজেলা ফরেস্ট অফিসার, সামাজিক বনায়ন কেন্দ্র শ্যামনগর সাতক্ষীরা। যেখানে আমাদের বনায়ন নাই অর্থাৎ প্ল্যান্টেশন নাই সেখানে ভাঙনের প্রবণতা একটু বেশি, এবং আমাদের যেখানে বনায়ন আছে সেক্ষেত্রে ভাঙন রোধ করে থাকে। তাই আমাদেরকে বেশি বেশি বিশেষ করে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন করতে হবে এবং উপকূলকে আমাদের বাঁচাতে হবে। আসলে এলাকার লোকজনকে আমরা সম্পৃক্ত করি এই কারণেই, তারা যেহেতু এখানে এলাকায় থাকে এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য তাদেরকে সম্পৃক্ত করি এবং তারা এই বাগানটাকে দেখাশোনা করে। এই দেখাশোনা করার পরে তারা কিন্তু আর্থিকভাবে একটা এখান থেকে লভ্যাংশ তারা পেয়ে থাকে। আর সাথে সাথে আমাদের জলবায়ুর যে বিরূপ প্রভাব, এই প্রভাব মোকাবেলার কারণে আমাদের বনায়নকে যাতে আমরা সঠিক অর্থে সফল করতে পারি এই জন্য তাদেরকে আমরা সম্পৃক্ত করে থাকি, বিশেষ করে নারীদেরকে আমরা সম্পৃক্ত করি থাকি। আমরা আশা করি যদি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকে তাহলে অদূর ভবিষ্যতে অর্থাৎ আমরা যে টার্গেট নিয়েছি 2050 সালে, আশা করা যায় আমাদের উপকূল এলাকা সবুজ বিস্তৃতি হিসাবে গড়ে উঠবে।
0: But can mangrove forests alone protect the entire coastline?
3: I'm Sharna Kazi. I'm a senior disaster risk management specialist at the World Bank.
4: Mangrove forests, they can have a range of benefits, and they are part of a critical component of, say, integrated coastal zone management strategies. They protect against coastal hazards. They're a natural barrier against cyclones and storms. They mitigate against coastal erosion. They also can help mitigate against the reduction of flooding. And also there's carbon sequestration potential in mangroves. But at the same time, there are some limitations. It doesn't completely stop the flooding. There is susceptibility to severe cyclones. There's also some limitation against certain types of erosion. You need specific conditions for mangroves to exist. So really it's more of an integrated solution. So it's a combination of the resilient infrastructure along with some of these nature-based solutions like the mangroves that you have.
0: Experts divide Bangladesh's coastal structure into four regions.

আমরা এখন থেকে গাছপালা লাগাবো, আমাদের পরিবেশ রক্ষা করার চেষ্টা করব। 20-25 বছর পর এটা হবে বিশ্বের সবচেয়ে সুন্দর সৌন্দর্য একটা জায়গা কক্সবাজার।

0: 25 বছর পর এটা হবে বিশ্বের সবচেয়ে সুন্দর একটা জায়গা।
1: আরো বেশি বেশি গাছ লাগাই যাতে আমরা আমাদের ছেলে মেয়েদের যেন ঝুঁকির মুখে না পড়তে হয়।
2: আমরা যে টার্গেট নিছি 2050 সালে আশা করা যায় আমাদের উপকূল এলাকা সবুজ বৃষ্টিহীন হিসেবে গড়ে উঠবে।
3: My hope for Bangladesh in 2050 is that coastal communities and ecosystems are more effectively adapted, better protected, and increasingly resilient.

0: আমি মোহাম্মদ আব্দুল্লাহ, আমি কক্সবাজার কলাতলিতে থাকি। আমি আমার বয়স হচ্ছে 17 বছর, আমি কক্সবাজারের সন্তান। আমি সার্ফিং করতে খুবই ভালোবাসি, সমুদ্রের ঢেউ বাতাস আমার কাছে অনেক প্রিয়।
1: Mohammed Abdullah started surfing at the age of 9. Cox's Bazar, where he grew up, is one of the world's longest beaches. From childhood, he's had a deep connection with the sea.
0: এই সমুদ্র হচ্ছে আমার আবেগ এক ধরনের। আমি সমুদ্রকে অনেক ভালোবাসি। আমার মন খারাপ থাকলে আমি সমুদ্রে চলে আসি।
1: Abdullah doesn't just surf as a hobby. He also works as a volunteer lifeguard on the beach.
0: আমি সার্ফিং এর পাশাপাশি লাইফ সেভিং লাইফগার্ড নামে একটা বাংলাদেশে আছে প্রজেক্ট, ওই প্রজেক্টের পাশাপাশি আমি ভলান্টিয়ারি কাজ করি লাইফ সেভিং এর।

0: সাথে যুক্ত আছি.
1: The waves of the sea, which were his playground, have also shown Abdullah their terrifying side.
0: আগে এই বিচটা ছিল আরো প্রায় 1 কিলোমিটার দূরে. সো এখন জাওগাছগুলো সব চলে গেছে, ভাঙি গেছে, পানি এখন অনেক কিনারায় চলে আসছে. এই বিচটা অনেক বন্যার কারণে অনেকভাবে ভেঙে গেছে.
1: Abdullah learned surfing from Saifullah Sifat. 37-year-old Sifat has witnessed the drastic changes in the beach and the local hills over the past decades.
2: So, এই পাহাড়গুলার সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে. কারণ হচ্ছে এই যে প্রতি বছর অনেক বেশি বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক ঝড় হচ্ছে. এই পাহাড়গুলাতে আস্তে আস্তে আস্তে ভাঙ্গন হচ্ছে. একটু ভাঙ্গন হলে পরবর্তী বছর এটা আরো বড় করে ভেঙে পড়ে. সে আসলে আমরা যে আর দেখেছিলাম যে সৌন্দর্যটা দেখেছি এটা এখন নাই. তোমরা যখন বড় হবা তখন হয়তো এই পাহাড়গুলো যদি এখন থেকে যদি এখানে প্রাকৃতিকভাবে এটার যত্ন নেওয়া না হয়, অনেক বেশি গাছ লাগানো না হয়, তাহলে মনে হয় আগামী 10-15 বছর পরে এই সৌন্দর্যটা আরও নষ্ট হয়ে যাবে. ছোটোবেলায় অনেক উঁচা উঁচা বালির ডিবি ছিল, তারপরে অনেক ঝাউ গাছ ছিল, তারপরে সাগরলতা ছিল, যা এখন অনেকটাই বিলুপ্তির পথে. এর কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে সাগর অনেকটা ক্লোজ হয়ে গিয়েছে. সাগর আগে দূরে ছিল, এখন অনেক কাছে চলে আসছে. অনেক কমিউনিটি বাস করত সাগরের পারে, এখন ওই কমিউনিটিগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে.
1: At least one cyclone hits Bangladesh every year. Recently, this frequency has increased. In the past 5 years, 16 cyclones have struck the coast of Bangladesh. Heavy rainfall causes landslides. Local newspapers have reported at least 27 deaths due to landslides this season.
0: যেভাবে ঘূর্ণিঝড় হচ্ছে, পাহাড় ধস হচ্ছে, এটাতে আমরা অনেক ভয় আছি. অন্য বীজগুলোর মতো এই বীজটাও এরকম প্ল্যান হয়ে যাচ্ছে.
1: Abdullah knows that it's not just natural disasters, but people cutting down hills and trees that are putting the local environment at risk.
0: So, আমরা বেশি বেশি করে গাছ রোপণ করব, আমাদের বীজ রক্ষা করার চেষ্টা করব সবাই.
1: About 300 kilometers away, near the world's largest mangrove forest, the Sundarbans, lies Rabea Sultana's home in Shamlagar, Shatkhira.
3: আমার নাম রাবেয়া সুলতানা, আমি একজন ভাঙ্গন এলাকার বাসিন্দা.
1: Bangladesh's coastline stretches over 700 kilometers. The geography often differs, but the erosion of coastal rivers here is also severe.
3: সবচেয়ে আমাদের ঝড়ে ক্ষতি হয়েছে আইলায়. আইলায় আমাদের ঘর বাড়ি সব ভেঙে নদীতে ভাসিয়ে নিয়ে গেছে. আমাদের কোনো ঘর বাড়ি ছিল না, পাকা ঘর বাড়িও অনেক আছে ফেটে গিয়েছে, ওয়াল সব ফেটে গেছে পানির চাপে. আর কাঁচা ঘর বাড়ি তো মোটেই ছিল না, সব নদী আর নদী ছিল.
1: In 2009, Cyclone Ayelet changed everything. Sultana realized something had to be done.
3: আমরা মহিলারা এক জায়গায় হয়ে একটা সিদ্ধান্ত করলাম যে এই কি করা যায়, কিভাবে আমাদের এই বাদ প্রতিরোধ করা যায়. তখন আমরা বার্ষিকীর একটা এনজিওর সাথে যোগাযোগ করলাম. তখন ওরা হচ্ছে গিয়ে আমরা সবাই একটু পরামর্শ করলাম যে যদি আমরা রাস্তার কানায় গাছ লাগাই, তাহলে তো বারবার দুর্যোগ আসলে আমরা কিছুটা বাঁচতে পারবো. বার্ষিক আমাদের এই ঘেরা আর এই জাল দিছিল, তাইতে ঘেরা দিছি. আর আমরা মহিলারা এই বিসি সংগ্রহ করে কেওড়া বাইন বলে এই বিসিগুলো আমরা এই জায়গায় 6000 বিসি ছড়াই. ছড়ানোর পরে এই ছোটো ছোটো চারা বেরিয়েছে, এইগুলো আমরা নারীরা দেখাশুনো করে সেইভাবে এই রাখেছি.
1: In recent years, mangrove afforestation has gained popularity in this region.
3: এই বনান লাগাচ্ছে, ধরেন ভেড়ি বাদে যদি একটা গাছ থাকে তাহলে আমাদের ভেড়ি বাদটা ভাঙার লগে ক্ষয়ক্ষতি কম থাকে. যদি পাঁচটা গাছ থাকে তা সেগড়ে মাটি আটকাই রাখে, যার কারণে মাটি ধুয়ে যেতে পারে না. তার জন্য আমরা হলো গাছ লাগাচ্ছি যাতে মাটিটা ধরে রাখতে পারে.
1: The forest department also involves locals in the process.
4: আমি মোহাম্মদ আউসাফুর রহমান, উপজেলা ফরেস্ট অফিসার, সামাজিক বনায়ন

0: কেন্দ্র শ্যামনগর সাতক্ষীরা, যেখানে আমাদের বনায়ন নাই অর্থাৎ প্ল্যান্টেশন নাই সেখানে ভাঙনের প্রবণতা একটু বেশি, এবং আমাদের যেখানে বনায়ন আছে সেক্ষেত্রে ভাঙন রোধ করে থাকে। তাই আমাদেরকে বেশি বেশি বিশেষ করে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন করতে হবে এবং উপকূলকে আমাদের বাঁচাতে হবে। আসলে এলাকার লোকজনকে আমরা সম্পৃক্ত করি এই কারণেই, তারা যেহেতু এখানে এলাকায় থাকে এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য তাদেরকে সম্পৃক্ত করি এবং তারা এই বাগানটাকে দেখাশোনা করে। এই দেখাশোনা করার পরে তারা কিন্তু আর্থিকভাবে একটা এখান থেকে লভ্যাংশ তারা পেয়ে থাকে, আর সাথে সাথে আমাদের জলবায়ুর যে বিরূপ প্রভাব, এই প্রভাব মোকাবেলার কারণে আমাদের বনায়নকে যাতে আমরা সঠিকভাবে অর্থ সফল করতে পারি এই জন্য তাদেরকে আমরা সম্পৃক্ত করে থাকি, বিশেষ করে নারীদেরকে আমরা সম্পৃক্ত করে থাকি। আমরা আশা করি যদি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকে তাহলে অদূর ভবিষ্যতে অর্থাৎ আমরা যে টার্গেট নিয়েছি 2050 সালে আশা করা যায় আমাদের উপকূল এলাকা সবুজ বিষ্টনী হিসেবে গড়ে উঠবে।
1: But can mangrove forests alone protect the entire coastline?
2: I'm Sharna Kazi. I'm a senior disaster risk management specialist at the World Bank. Mangrove forests, they can have a range of benefits, and they are part of a critical component of, say, integrated coastal zone management strategies. They protect against coastal hazards. They're a natural barrier against cyclones and storms. They mitigate against coastal erosion. They also can help mitigate against the reduction of flooding. And also there's carbon sequestration potential in mangroves. But at the same time, there are some limitations. It doesn't completely stop the flooding. There is susceptibility to severe cyclones. There's also some limitation against certain types of erosion. You need specific conditions for mangroves to exist. So really it's more of an integrated solution. So it's a combination of the resilient infrastructure along with some of these nature-based solutions like the mangroves that you have.
1: Experts divide Bangladesh's coastal structure into four regions. The eastern Gangetic includes the Sundarbans, which act as a protective wall against cyclones, tidal surges and erosion. Next is the western Gangetic, where Sultana and her community live. This region's land elevation is very close to sea level. Then there's the central region, the Meghna Estuary. And finally, the Chittagong coastal zone. Analyst Shwarna Kazi explains that these four coastal regions experience three types of erosion: coastal river erosion, estuarine erosion, and sea erosion.
2: Right now, there's about 27% of the coastal population that is at a major risk of a flood, a 100-year return period. By 2050, this could range to about 35%. Erosion can be driven by dynamic interplay of natural forces like tides, waves, river discharge, and sediment transport. Cyclones and monsoon events, these also further exacerbate the process of riverbank erosion.
1: Her team's research recommends several initiatives by 2050. For the eastern and central regions, a 2-to-3-layer defense system has been proposed.
2: So what is effective is you have a combination. Again, you have embankments as a line of defense. They provide some kind of physical barrier against the high tides, storm surges, wave attacks, protect the inland areas from inundation. You have the mangrove forests. You can position them strategically.
1: Additionally, dredging coastal rivers and using the excavated soil to create extended land beyond the embankments. This will reduce pressure on the riverbanks. On the coastline, multifunctional dams will be constructed.
2: So here you have a construction of a multifunctional embankment with large kind of sand nourishments. So that will help stabilize the shoreline and it will help protect the land space.
1: Thus, advanced engineered embankments combined with afforestation involving local communities could make Bangladesh's coastline more secure and resilient against natural disasters by 2050.

এবার দেখো এই নদীর সাথ দিয়ে দিয়ে গাছ লাগাবা, গাছ লাগালে আর এই নদী ভেঙে যাবে না। চারা লাগাবো, লাগাও দিনে দেখি ওই জায়গায় ওইভাবে আমরা যেভাবে লাগাইছি।

আমরা এখন থেকে গাছপালা লাগাবো, আমাদের পরিবেশ রক্ষা করার চেষ্টা করব। 20-25 বছর পর এটা হবে বিশ্বের সবচেয়ে সুন্দর সৌন্দর্য একটা জায়গা কক্সবাজার।

0: আমি মোহাম্মদ আব্দুল্লাহ, আমি কক্সবাজার কলাতলিতে থাকি। আমি আমার বয়স হচ্ছে 17 বছর, আমি কক্সবাজারের সন্তান। আমি সার্ফিং করতে খুবই ভালোবাসি, সমুদ্রের ঢেউ বাতাস আমার কাছে অনেক প্রিয়।
1: Mohammed Abdullah started surfing at the age of 9. Cox's Bazar, where he grew up, is one of the world's longest beaches. From childhood, he's had a deep connection with the sea.
0: এই সমুদ্র হচ্ছে আমার আবেগ এক ধরনের। আমি সমুদ্রকে অনেক ভালোবাসি। আমার মন খারাপ থাকলে আমি সমুদ্রে চলে আসি।
1: Abdullah doesn't just surf as a hobby. He also works as a volunteer lifeguard on the beach.
0: আমি সার্ফিং এর পাশাপাশি লাইফ সেভিং লাইফগার্ড নামে একটা বাংলাদেশে আছে প্রজেক্ট, ওই প্রজেক্টের পাশাপাশি আমি ভলান্টিয়ারি কাজ করি, লাইফ সেভিং এর সাথে যুক্ত আছি।
1: The waves of the sea, which were his playground, have also shown Abdullah their terrifying side.
0: আগে এই বিচটা ছিল আরো প্রায় 1 কিলোমিটার দূরে, সো এখন জাউগাছগুলো সব চলে গেছে, ভাঙে গেছে, পানি এখন অনেক কিনারায় চলে আসছে। এই বিচটা অনেক বন্যার কারণে অনেকভাবে ভেঙে গেছে।
1: Abdullah learned surfing from Saifullah Sifat. 37-year-old Sifat has witnessed the drastic changes in the beach and the local hills over the past decades.
2: So, এই পাহাড়গুলার সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে। কারণ হচ্ছে এই যে প্রতি বছর অনেক বেশি বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক ঝড় হচ্ছে, এই পাহাড়গুলাতে আস্তে আস্তে আস্তে ভাঙ্গন হচ্ছে। একটু ভাঙ্গন হলে পরবর্তী বছরে এটা আরও বড় করে ভেঙে পড়ে। সে আসলে আমরা যে আর দেখেছিলাম যে সৌন্দর্যটা দেখেছি এটা এখন নাই। তোমরা যখন বড় হবা তখন হয়তো এই পাহাড়গুলো যদি এখন থেকে যদি এখানে প্রাকৃতিকভাবে এটার যত্ন নেওয়া না হয়, অনেক বেশি গাছ লাগানো না হয়, তাহলে মনে হয় আগামী 10-15 বছর পরে এই সৌন্দর্যটা আরও নষ্ট হয়ে যাবে। ছোটোবেলায় অনেক উঁচা উঁচা বালির ডিবি ছিল, তারপরে অনেক ঝাউ গাছ ছিল, তারপরে সাগরলতা ছিল, যা এখন অনেকটাই বিলুপ্তির পথে। এর কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে সাগর অনেকটা ক্লোজ হয়ে গিয়েছে। সাগর আগে দূরে ছিল, এখন অনেক কাছে চলে আসছে। অনেক কমিউনিটি বাস করত সাগরের পারে, এখন ওই কমিউনিটিগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে।
1: At least one cyclone hits Bangladesh every year. Recently, this frequency has increased. In the past 5 years, 16 cyclones have struck the coast of Bangladesh. Heavy rainfall causes landslides. Local newspapers have reported at least 27 deaths due to landslides this season.
0: যেভাবে ঘূর্ণিঝড় হচ্ছে, পাহাড়দশ হচ্ছে, এটাতে আমরা অনেক ভয় আছি। অন্য বীজগুলোর মতো এই বীজটাও এরকম প্ল্যান হয়ে যাচ্ছে। এই বীজের মধ্যে অন্য বীজগুলো হয়ে যাবে সামনে।
1: Abdullah knows that it's not just natural disasters, but people cutting down hills and trees that are putting the local environment at risk.
0: So, amra beshi beshi kore gach ropon korbo. Amader beach rokha korar chesta korbo shobai.
1: About 300 kilometers away, near the world's largest mangrove forest, the Sundarbans, lies Rabea Sultana's home in Shamnagar, Shatkhira.
3: আমার নাম রাবেয়া সুলতানা, আমি একজন ভাঙন এলাকার বাসিন্দা।
1: Bangladesh's coastline stretches over 700 kilometers. The geography often differs, but the erosion of coastal rivers here is also severe.
3: সবচেয়ে আমাদের ঝড়ে ক্ষতি হয়েছে আইলায়। আইলায় আমাদের ঘর বাড়ি সব ভেঙে নদীতে ভাসিয়ে নিয়ে গেছে। আমাদের কোনো ঘর বাড়ি ছিল না, পাকা ঘর বাড়িও অনেক আছে, ফেটে গিয়েছে, ওয়াল সব ফেটে গেছে পানির চাপে। আর কাঁচা ঘর বাড়ি তো মোটেই ছিল না, সব নদী আর নদী ছিল।
1: In 2009, Cyclone Ayelet changed everything. Sultana realized something had to be done.
3: আমরা মহিলারা এক জায়গায় হয়ে একটা সিদ্ধান্ত করলাম যে এই কি করা যায়, কিভাবে আমাদের এই বাদ প্রতিরোধ করা যায়। তখন আমরা বার্ষিকীর একটা এনজিওর সাথে যোগাযোগ করলাম। তখন ওরা হচ্ছে গিয়ে আমরা সবাই একটু পরামর্শ করলাম।

0: যদি আমরা রাস্তার কানে গাছ লাগাই তাহলে তো বারবার দুর্যোগ আসলে আমরা কিছুটা বাঁচতে পারবো। বার্ষিক আমাদের এই ঘেরা আর এই জাল দিছিল, তাইতে ঘেরা দিছি আর আমরা মহিলারা এই বিচি সংগ্রহ করে কেওড়া বাইন বলে এই বিচিগুলো আমরা এই জায়গায় 6000 বিচি ছড়াই। ছড়ানোর পরে এই ছোটো ছোটো চারা বেরিয়েছে, এইগুলো আমরা নারীরা দেখাশুনো করি সেইভাবে এই রাখেছি।
1: In recent years, mangrove afforestation has gained popularity in this region.
0: এই বনান লাগাচ্ছে, ধরেন ভেড়ি বাদে যদি একটা গাছ থাকে তাহলে আমাদের ভেড়ি বাদটা ভাঙার লগে ক্ষয়ক্ষতি কম থাকে। যদি পাঁচটা গাছ থাকে তা সেগড়ে মাটি আটকাই রাখে, যার কারণে মাটি ধুয়ে যেতে পারে না। তার জন্যে আমরা গাছ লাগাচ্ছি যাতে মাটিটা ধরে রাখতে পারে।
1: The forest department also involves locals in the process.
2: আমি মোহাম্মদ আউসাফুর রহমান, উপজেলা ফরেস্ট অফিসার, সামাজিক বনায়ন কেন্দ্র শ্যামনগর সাতক্ষীরা। যেখানে আমাদের বনায়ন নাই অর্থাৎ প্ল্যান্টেশন নাই, সেখানে ভাঙনের প্রবণতা একটু বেশি, এবং আমাদের যেখানে বনায়ন আছে সেক্ষেত্রে ভাঙন রোধ করে থাকে। তাই আমাদেরকে বেশি বেশি বিশেষ করে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন করতে হবে এবং উপকূলকে আমাদের বাঁচাতে হবে। আসলে এলাকার লোকজনকে আমরা সম্পৃক্ত করি এই কারণেই, তারা যেহেতু এখানে এলাকায় থাকে এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য তাদেরকে সম্পৃক্ত করি এবং তারা এই বাগানটাকে দেখাশোনা করে। এই দেখাশোনা করার পরে তারা কিন্তু আর্থিকভাবে একটা এখান থেকে লভ্যাংশ তারা পেয়ে থাকে, আর সাথে সাথে আমাদের জলবায়ুর যে বিরূপ প্রভাব, এই প্রভাব মোকাবেলার কারণে আমাদের বনায়নকে যাতে আমরা সঠিকভাবে অর্থ সফল করতে পারি এই জন্য তাদেরকে আমরা সম্পৃক্ত করে থাকি, বিশেষ করে নারীদেরকে আমরা সম্পৃক্ত করে থাকি। আমরা আশা করি যদি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকে তাহলে অদূর ভবিষ্যতে অর্থাৎ আমরা যে টার্গেট নিয়েছি 2050 সালে, আশা করা যায় আমাদের উপকূল এলাকা সবুজ বিস্তৃতি হিসাবে গড়ে উঠবে।
1: But can mangrove forests alone protect the entire coastline?
3: I'm Sharna Kazi. I'm a senior disaster risk management specialist at the World Bank.
4: Mangrove forests, they can have a range of benefits, and they are part of a critical component of, say, integrated coastal zone management strategies. They protect against coastal hazards. They're a natural barrier against cyclones and storms. They mitigate against coastal erosion. They also can help mitigate against the reduction of flooding. And also there's carbon sequestration potential in mangroves. But at the same time, there are some limitations. It doesn't completely stop the flooding. There is susceptibility to severe cyclones. There's also some limitation against certain types of erosion. You need specific conditions for mangroves to exist. So really it's more of an integrated solution. So it's a combination of the resilient infrastructure along with some of these nature-based solutions like the mangroves that you have.
1: Experts divide Bangladesh's coastal structure into four regions. The eastern Gangetic includes the Sundarbans, which act as a protective wall against cyclones, tidal surges and erosion. Next is the western Gangetic, where Sultana and her community live. This region's land elevation is very close to sea level. Then there's the central region, the Meghna Estuary. And finally, the Chittagong coastal zone. Analyst Shwarna Kazi explains that these four coastal regions experience three types of erosion: coastal river erosion, estuarine erosion, and sea erosion.
4: Right now, there's about 27% of the coastal population that is at a major risk of a flood, a 100-year return period. By 2050, this could range to about 35%. Erosion can be driven by dynamic interplay of natural forces like tides, waves, river discharge, and sediment transport. Cyclones and monsoon events, these also further exacerbate the process of riverbank erosion.
1: Her team's research recommends several initiatives by 2050. For the eastern and central regions, a 2-to-3-layer defense system has been proposed.

আমরা এখন থেকে গাছপালা লাগাবো, আমাদের পরিবেশ রক্ষা করার চেষ্টা করব। 20-25 বছর পর এটা হবে বিশ্বের সবচেয়ে সুন্দর সৌন্দর্য একটা জায়গা কক্সবাজার।

0: 25 বছর পর এটা হবে বিশ্বের সবচেয়ে সুন্দর একটা জায়গা।
1: আরো বেশি বেশি গাছ লাগাই যাতে আমরা আমাদের ছেলে মেয়েদের যেন ঝুঁকির মুখে না পড়তে হয়।
2: আমরা যে টার্গেট নিছি 2050 সালে আশা করা যায় আমাদের উপকূল এলাকা সবুজ বৃষ্টিপাত হিসেবে গড়ে উঠবে।
3: My hope for Bangladesh in 2050 is that coastal communities and ecosystems are more effectively adapted, better protected, and increasingly resilient.

0: আমি মোহাম্মদ আব্দুল্লাহ আমি কক্সবাজার কলাতলিতে থাকি আমি আমার বয়স হচ্ছে 17 বছর আমি কক্সবাজারের সন্তান আমি সার্ফিং করতে খুবই ভালোবাসি সমুদ্রের ঢেউ বাতাস আমার কাছে অনেক প্রিয়
1: Mohammed Abdullah started surfing at the age of 9. Cox's Bazar, where he grew up, is one of the world's longest beaches. From childhood, he's had a deep connection with the sea.
0: সমুদ্র হচ্ছে আমার আবেগ এক ধরনের আমি সমুদ্রকে অনেক ভালোবাসি আমার মন খারাপ থাকলে আমি সমুদ্রতে চলে আসি
1: Abdullah doesn't just surf as a hobby, he also works as a volunteer lifeguard on the beach.
0: আমি সার্ফিং এর পাশাপাশি লাইফ সেভিং লাইফগার্ড নামে একটা বাংলাদেশে আছে প্রজেক্ট ওই প্রজেক্টের পাশাপাশি আমি ভলান্টিয়ারি কাজ করি লাইফ সেভিং এর সাথে যুক্ত আছি
1: The waves of the sea which were his playground have also shown Abdullah their terrifying side
0: আগে এই বিচটা ছিল আরো প্রায় 1 কিলোমিটার দূরে সো এখন জাওগাছগুলো সব চলে গেছে ভেঙে গেছে পানি এখন অনেক কিনারায় চলে আসছে এই বিচটা অনেক বন্যার কারণে অনেকভাবে ভেঙে গেছে
1: Abdullah learned surfing from Saifullah Sifat. 37-year-old Sifat has witnessed the drastic changes in the beach and the local hills over the past decades.
2: So, এই পাহাড়গুলার সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে কারণ হচ্ছে এই যে প্রতি বছর অনেক বেশি বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক ঝড় হচ্ছে এই পাহাড়গুলাতে আস্তে আস্তে আস্তে ভাঙন হচ্ছে একটু ভাঙন হলে পরবর্তী বছরে এটা আরো বড় করে ভেঙে পড়ে সে আসলে আমরা যে আর দেখেছিলাম যে সৌন্দর্যটা দেখেছি এটা এখন নাই তোমরা যখন বড় হবে তখন হয়তো এই পাহাড়গুলো যদি এখন থেকে যদি এখানে প্রাকৃতিকভাবে এটার যত্ন নেওয়া না হয় অনেক বেশি গাছ লাগানো না হয় তাহলে মনে হয় আগামী 10-15 বছর পরে এই সৌন্দর্যটা আরো নষ্ট হয়ে যাবে ছোটবেলায় অনেক উঁচা উঁচা বালির ডিবি ছিল তারপরে অনেক ঝাউ গাছ ছিল তারপরে সাগর লতা ছিল যা এখন অনেকটাই বিলুপ্তির পথে এর কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে সাগর অনেকটা ক্লোজ হয়ে গিয়েছে সাগর আগে দূরে ছিল এখন অনেক কাছে চলে আসছে অনেক কমিউনিটি বাস করত সাগরের পারে এখন ওই কমিউনিটিগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে
1: At least one cyclone hits Bangladesh every year. Recently, this frequency has increased. In the past 5 years, 16 cyclones have struck the coast of Bangladesh. Heavy rainfall causes landslides. Local newspapers have reported at least 27 deaths due to landslides this season.
0: যেভাবে ঘূর্ণিঝড় হচ্ছে পাহাড় দশ হচ্ছে এটাতে আমরা অনেক ভয় আছি অন্য বিচগুলোর মতো এই বিচটাও এরকম প্ল্যান হয়ে যাচ্ছে এই বিচের মধ্যে অন্য বিচগুলো হয়ে যাবে সামনে
1: Abdullah knows that it's not just natural disasters but people cutting down hills and trees that are putting the local environment at risk.
0: So amra beshi beshi kore gach ropon korbo. Amader beach rokha korar chesta korbo shobai.
1: About 300 kilometers away, near the world's largest mangrove forest, the Sundarbans, lies Rabea Sultana's home in Shamlagar, Shatkhira.
3: আমার নাম রাবেয়া সুলতানা আমি একজন ভাঙন এলাকার বাসিন্দা
1: Bangladesh's coastline stretches over 700 kilometers. The geography often differs, but the erosion of coastal rivers here is also severe.
3: সবচেয়ে আমাদের ঝড়ে ক্ষতি হয়েছে আইলায় আইলায় আমাদের ঘর বাড়ি সব ভেঙে নদীতে ভাসে নিয়ে গেছে আমাদের কোনো ঘর বাড়ি ছিল না পাকা ঘর বাড়িও অনেক আছে ফেটে গিয়েছে ওয়াল সব ফেটে গেছে পানির চাপে আর কাঁচা ঘর বাড়ি তো মোটেই ছিল না সব নদী আর নদী ছিল
1: In 2009, Cyclone Ayelet changed everything. Sultana realized something had to be done.
3: আমরা মহিলারা এক জায়গায় হয়ে একটা সিদ্ধান্ত করলাম যে এই কি করা যায় কিভাবে আমাদের এই বাদ প্রতিরোধ করা যায় তখন আমরা বার্ষিকীর একটা এনজিওর সাথে যোগাযোগ করলাম তখন ওরা হচ্ছে গিয়ে আমরা সবাই একটু পরামর্শ করলাম যে যদি আমরা রাস্তার কানে গাছ লাগাই তাহলে তো বারবার দুর্যোগ আসলে আমরা কিছুটা বাঁচতে পারবো বার্ষিক আমাদের এই ঘেরা আর এই জাল দিছিল তাইতে ঘেরা দিছি আর আমরা মহিলারা এই বিচি সংগ্রহ করে কেওড়া বাইন বলে এই বিচিগুলো আমরা এই জায়গায় 6000 বিচি ছড়াই ছড়ানোর পরে এই ছোট ছোট চারা বেরিয়েছে এইগুলো আমরা নারীরা দেখাশুনো করে সেইভাবে এই রাখেছি
1: In recent years, mangrove afforestation has gained popularity in this region.
3: এই বনান লাগাচ্ছে ধরেন ভেড়িবাতে যদি একটা গাছ থাকে তাহলে আমাদের ভেড়িবাতটা ভাঙার লগে ক্ষয়ক্ষতি কম থাকে যদি পাঁচটা গাছ থাকে তা সেগড়ে মাটি আটকায় রাখে যার কারণে মাটি ধুয়ে যেতে পারে না তার জন্য আমরা হলো গাছ লাগাচ্ছি যাতে মাটিটা ধরে রাখতে পারে
1: The Forest Department also involves locals in the process.
4: আমি মোহাম্মদ আলসাফর রহমান উপজেলা ফরেস্ট অফিসার সামাজিক বনায়ন কেন্দ্র শ্যামনগর সাতক্ষীরা যেখানে আমাদের বনায়ন নাই অর্থাৎ প্ল্যান্টেশন নাই সেখানে ভাঙনের প্রবণতা একটু বেশি এবং আমাদের যেখানে বনায়ন আছে সেক্ষেত্রে ভাঙন রোধ করে থাকে তাই আমাদেরকে বেশি বেশি বিশেষ করে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন করতে হবে এবং উপকূলকে আমাদের বাঁচাতে হবে আসলে এলাকার লোকজনকে আমরা সম্পৃক্ত করি এই কারণেই তারা যেহেতু এখানে এলাকায় থাকে এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য তাদেরকে সম্পৃক্ত করি এবং তারা এই বাগানটাকে দেখাশোনা করে এই দেখাশোনা করার পরে তারা কিন্তু আর্থিকভাবে একটা এখান থেকে লভ্যাংশ তারা পেয়ে থাকে আর সাথে সাথে আমাদের জলবায়ুর যে বিরূপ প্রভাব এই প্রভাব মোকাবেলার কারণে আমাদের বনায়নকে যাতে আমরা সঠিক অর্থ সফল করতে পারি এই জন্য তাদেরকে আমরা সম্পৃক্ত করে থাকি বিশেষ করে নারীদেরকে আমরা সম্পৃক্ত করে থাকি

আমরা এখন থেকে গাছপালা লাগাবো, আমাদের পরিবেশ রক্ষা করার চেষ্টা করব। 20-25 বছর পর এটা হবে বিশ্বের সবচেয়ে সুন্দর সৌন্দর্য একটা জায়গা কক্সবাজার।